তার মন ফিক হয়ে ফিকো ফিকা সতিয়া ফিকে ফিকি সোয়ে ফিকা দর্গা সতিয়া ফিকা পায়ে পায়ে।

0: যুগ যুগ কাল সাহেব সাহেব সাহেব সাহেব জুড়ে জুড়ে টেপু টেপু আর সাস সাস দাস দাস কাহা কাহা জুড়ে সতগুরু সাধু সাধু হাড সোনি সমান কর কর আও বাসু শিষ পতে প্রভু প্রভু
1: ওহাই হাজি হাজি আর সাস সাস ওহাই হাজি